शिवानी वासविनी से हमने सुने सुंदर सा गजल। इस अल्कोहल खुद फॉर हार्ट एंड ब्लूड फाटन दोर फेल अल्कोहल कान लेदन फेल अल्कोहल कान लेदन tot een hoge bloeddruk. Het risico op hartinfarct neemt sterk toe en ook de kans op hartritmestoornissen wordt verhoogd. Dus alcohol is niet goed voor hart- en bloedvaten.

Stappen met roken levert altijd gezondheidswinst op. Stappen met roken levert altijd gezondheidswinst op. Na een paar uur al krijgt het lichaam meer zuurstof. Je gaat weer beter ruiken en alles gaat ook beter smaken. Na een aantal jaren vermindert het risico op kanker en hart- en vaatziekten. Dit is een vraag. Buiten roken is niet schadelijk voor anderen. Buiten roken is niet schadelijk voor anderen. Maar dit is een fabel. Want via kleding, huid en haar neem je schadelijke stoffen van het roken mee naar binnen. Deze kunnen dan terechtkomen op meubels, de vloer enzovoorts. Dit wordt derdehands rook genoemd en kan worden ingeademd door kinderen en huisdieren. जी हाँ, मैं सुन रही हूँ, आप मेरे से सहमत हैं और लिखने वाला ये सही भी लिखा है। और आप भी जानते हैं, कोई जो तम्बाकू सुलगाते हैं ना, वो बाहर जाकर तम्बाकू सुलगाकर और भी अंदर आते हैं तो उनके कपड़े वो खुद तम्बाकू तम्बाकू महकने लगता है। तो ये लिखा है कि बैतरोकन इस निष्कादल फॉर अंदरन दैट इज अनफाबल, दैट इज अनफाबल, हैट इज नोह आल्टेट स्कादल फॉर अंदर।